0: would have no obligation to continue the process if the U.S. fails to meet its commitments. Earlier, U.S. President Trump had expressed confidence that the conflict with Iran could end soon. Mr. Trump reiterated that the U.S. remains committed to preventing Iran from acquiring a nuclear weapon. And India, Sagnik Roy and Sayanthan Koshari clinched the gold in the under-31 pairs at the 9th World Bridge Federation Youth France National Championships in China. In the first elimination round, 34 pairs competed and top 14 advanced to flight A, including the Indian duo. Bridge is a trick-taking card game played in partnerships. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু শুণিলে হিন্দী এবং ইংরাজী সম্বাদ রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লি আকাশবাণী ব্রহ্মপুর সময় সকাল 6টা বাজি 10 মিনিট শ্রোতাবন্ধু সুখ এবং দুঃখ সমস্ত জীবনের নিশ্চয় আসি থাকে সুখ সময় যেপরি গর্ব করা ঠিক নুহে সেপরি দুঃখ সময় মধ্যে ভাঙ্গি পড়া অনুচিত ধৈর্যর সহ অপেক্ষা কলে সুখ নিশ্চিত রূপে দুয়ার পাখে আসি পৌঁছি যায় ধৈর্যর সহ দুঃখক সামনা করা সেই ভগবত করুণা প্রাপ্তি পূর্বক আসন্তু প্রার্থনা করা সেই মঙ্গলময়ক আমার কার্যক্রম সঙ্গীতাঞ্জলি মাধ্যমে সঙ্গীতাঞ্জলির প্রথম অঞ্জলিটি সমর্পণ করুছু রঘুনাথ রাও রচনার কণ্ঠদান করেছেন তৃপ্তি দাস।

0: শ্রোতা বন্ধু, গায়ত্রী বোসক কণ্ঠে শুনিলে সুগম সঙ্গীতটি। আমার পরবর্তী কার্যক্রম রিলে করা পূর্ব আপনার কতটি সূচনা।
1: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই,
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

শ্রোতা বন্ধু শুণুলে বিবিধ ভারতী কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী বিবিধ ভারতী কেন্দ্র আকাশবাণী ব্রহ্মপুর সময় সকাল দশটা কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 106.6 মেগাহার্টজ যোগে শ্রোতা বন্ধু শুণবা আমার পরবর্তী কার্যক্রম ফোন ইন কার্যক্রম হেলো স্বাস্থ্য পাই কথাটিয়ে কার্যক্রমটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ শঙ্কর মহারণা উপস্থাপনায় অনেক পুষ্পিতা পটনায়ক।

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
1: ফসিলা
2: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
4: পরবর্তী গীতটিকে নেইছু উষা মঙ্গেশকর এবং সাথীঙ্ক কণ্ঠরে চলচ্চিত্র অভিমান